মুনাফিক ফিরহেনু নাই মুনাফিক আংহেনুনি এগে এব্বায়কু আনেব্বাইগে থেরিম ওয়া বাইকে এউরেন নু ব্যাকান্তক আমরু করেতে আদি এউরেন হেও কান্ত নাহি করেতে আদি এউরেঙ্গে আত্ত লাপ্পতে এবহি হেদ কুরুমুং একে বাবে মুব্বার করেতে এউরেন আল্লাহ হন্দমানেতে কুরুয়ে দেং আল্লাহ এউরেঙ্গে মতিং হন্দমানেতে কুরেবি হাম কাশরুং মুনাফিকুন নাকি হাম ফাসিকুন নাকি।

মুনাফিকু ফিরহেনুন নাই, মুনাফিকু আংহেনুন নাই, কাফিরুন নং আল্লাহু ওয়া'দু কুরাফাওয়ানি নারকাগে আলিফানে। ইতাঙ্গা ইউরিং আবদ দেমিতিবে হালুগে এ নরক ইউরিন ফুদিগেমবে আদি আল্লাহু ইউরিন লা'না লেভি আদি দেমি হুন্ননি আজাব ইউরিন নং হুটে।

ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাওয়া ফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়া ফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং অল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপ্পাওয়াগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণাং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগ ফাণ কোফাইস করাওয়া বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাওয়া এ বাহাকতক গাবুল করে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলু গাওয়া কলাঙ্গে গন্দেওয়া বিদালুয়ামে তিয়া ম্যামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়াম মেগেন ওয়াগুতুগে এ ব্যামি হুন্না এ বহি ফটোগে হুলওয়েরিনা তিয়া ব্যামি হুন সুয়ালেন নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়াবামিহুন এবস দুগু কোফানে নুয়াতা এবামিহুন দুগু বহুন জবাব দিফিনামা তিয়াবামিহুন এবস তেদু কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে পাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননে বিনামা একলেগে ফাড়াম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরাওয়া ফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এম্মে হা কান্তাতং হাল্লু কো দিনম গে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নু কোরাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেম্মে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লু মে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফাদা মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায়া কুডাবিয়াস উনিকামেন আতুয়েদা আফাদা কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেন্নে মিয়েদু মুসলিমুম মাগফুরেদ্দামং একি সিফাসিফাগা মি দিনুগে আদুবুম মাসেকে কোরামু গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেন বেনুন নুগুতায়ে হিতাম্মে রীতিকো দেখেওয়ে ওয়াহাকেন নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাগিগতেন্নে ওয়াহাকতাকে

মুমিন ফিরহেনু নাই মুমিন আংহেনু নি এগে এব্বায়কু আনেব্বাইগে এহি তেনিং খাম গাবা মি হুনে এউরিং হেউ কান্তকং আমরু করেতে আদি এউরিন নু ব্যা কান্তন নাহি করেতে আদি এউরিন নামাজ কায়েম কো যাকাত দি আল্লাহ আয় একলাগে রাসূল আয় কিয়ামম বেতে এউরিন নং আল্লাহ রাহমাত লাবা হুটে হামা কাশওয়ারুং আল্লাহ আজিজ ওয়ান্ত হাকিম ওয়ান্ত রাসকালাঙ্গে।

0: এউরিম বুনি নুবাবস্ত নুবুনা খম আল্লাহ গন্দি এউরিং হুয়া কুরেতে হাম কশবর কুফরুগে বস এউরিম বুনে ফাওয়ে আদি ইসলাম উমফ এউরিং খা ফিরুয়ে আদি এউরিন কামিয়াব নুকুরবুনু খন্ত কুরুম এ বহি রাগিং কীরিত রসুলা আবহার কল্লুম গস্তুকং উলুনু এ আল্লাহগে ফজলুবন্ত খম আল্লাহ আয় একলাঙ্গ রসুলা এউরিং এ বহি মুমিনু মুসন্দি খোদ্দিবি খু এহিং খম কামেদু এউরিন রুড়িয়েন না দে ফাহে এউরিন থৌবা বানম এউরিন নং এগুং হেউকম বুডবেগিম বে আদি এউরিং এম্বুরি ফুরগস দেনম দুনিয়ায় আখরতুগা বেন্দেনি আজাবকুম আল্লাহ এউরিন আজাব দেব্বানেতে আদি বিমগা এউরিন নং ইব্বেস হিতেরিয় আদি নসরু দেনে মিহ কোসনুয়ে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টস।

ইসলাম দেনুগে মাতিবেরিকম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালুন্না রাসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভিয়ে আল্লাহ রাসুল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরিংগে বায়কু মিহুংগে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপ্পাওয়াগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালবে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তিয়া মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালা ত্যাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়াম মেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুল ওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমি হুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস দুগু কো ফাণে নুয়াতা এ বামি হুন দুগু বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস তেদ কো ফা হুটে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কলাং গন্দে বাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মূসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন্নেভিনামা একলেগে ফাণাম বেস তিমং কলেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতিহে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মি হুঙ্গে সাবাবুম মি দীন গাবুল কোগেন হুরি মি হেগে আকীদায়া কুডভিয়াস উনি কামেন আতুয়ে দা ফদ কামে কোগেন নুয়ানে কাং এঙ্গে শাককেনে মিয়াদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফা সিফাগা মিদীনুগে আদুবুম মাসেকে কুরামু গেন্দা দোয়াসওয়ারেগা মি বিসনালুম কোমমেহেম বেনুন নুগুতায়ে হিতাম মেরিতি কো দেকেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাওগে ওয়াহাকে কি হাকিগতেন নে ওয়াহাকে তাকে

ফাস জেহুনো মিহু আল্লাহগে রসুলায়া খিলাফা হাঙ্গুরামে নুগস্তি বিথিমা উফা কুড়ে আদি আল্লাহগে মৌগা এউরেঙ্গে মুদাথকায় নফস তকুন জিহাদু কুড়মং এউরেন নুরহুঙ্গুয়ে আদি এউরেম বুনেফুয়ে হুণুগে থেরেগা থে ব্যামিহু হাঙ্গুরামে নিকুন্নাশে খালে ফানু ইদাড়ু আশে নরকাগে আলিফানুগে হুণু কম্মা গদে এউরেন একম বিষ্ণেকম গা বানমে।

0: ইশা সুয়ালে কুরন্ত
1: কব্বলা
0: দিবেহি বহুগ সুকুং কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এম ম্যাক কবুনানি কিহিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গাল ওহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মিতাই

0: আসসালামু আলাইকুম নুয়া দিহা একে মেঘাহাটস দিবে এফএম গেহুন তেরি না উফা বেরবা গুত কলখং এ দেমং স্পোর্টস পেট মি শো ইয়া একুগা মিয়া তুমি বদল কলি সামা মি প্রোগ্রাম কে মকসদ কি মনিফুই ফিল্ম গে তেরে কুলিবর কে দায়রা ঘর কে তেরি ওয়াফরা তোকে দায়রা কে ওয়াহ কদাকা আমিলা তিরুম কে ওয়াহ কতা এহুন তেরি না হামে কে নিস্তিনু মি শো কুরিয়া মি কেন্দানি কো মে হোম তু হে কে মেন্তুরু দে চাহাইরু
1: স্পোর্টস বিট Sports Beat.
0: নদে একে মেঘাটস দিবে এফএম মিগাডি গ কুরিয়া মিগেন্দানি স্পোর্টস বিট মে হফতা গ শো গ মেহমান গ গত কমি বাবেরওয়ানি মার্শাল আর্টস কুলুন তেরিয়া ফাতমত নাওমা নাসির নাওমা কে কুলিবর গে তফাত ওয়াহ গ তাকা আদে মিনু ওয়েস দিরুম গে তফাত ওয়াহ গ তাকা একুগা মেত কে শো কুরিয়া তানি এনা মেসে মে ফুরতমা মি জহাল দেনি গাটির গে ফেশুং কম গবা আমিল রাকু গে লবা মিলাবে ফহু নাওমা ইয়া একুগা কুরিয়া তানা
2: নুদি হে কে মেগাহার্টস দিবে এফএম গে কমমে গাডি রে গে ফুরতমা লবে কবস দিবে হে আমিল রাকু গে লবে

0: स्पोर्ट्स बीट, स्पोर्ट्स बीट।
1: Noite que me gaste ve femo mi gadiga kuria mi kendani sports beat me muni fui film ge tere kuliver ge daira gara ka ter va farato ge daira ge wahang taka amina dirum ge wahang tan ehun terina ha me kenis tinu ma kuria ken da show e mi ad ge show ge mehmana ki martial arts kulun teria nauma dem mi ba ki ehun terin ge swal mi ki go gotun ehun terin ge faraton di fama swal ta fas swal dem mi te inge tayar
2: ad
1: ehun teringe suwa emme fureta ma suwa de ki kukulu biha kun tayar kure vitane tin kaitse bune dibal
2: bisriha den bisgando then boiled egg e alugondo emme ginan kanje hete training do swaro
1: aha e biswarka ka kaule
2: Como se verá cangada?
1: Devan suada dana, inga. Devan suada que me martial arts me curivaro no feno nama dem fenani com curivara com heye.
2: Alô quando é que eu tenho evas curivara cama conu dem me fio. Hava alô quando que interested no hore. Como se verá cang hama school da ouro gan netball la basket touch e gaulone. É cam alô quando que hama full interest honda ne martial arts aí me mehir no ve hein curivara com va que fenna ne hene.
1: Then menuni kulivare nukulene kanne
2: da ad athlete ke gotu gennu fenna ne hobby ak faharegga kolla farne
1: ehem me timwan swala me dan inge nau mage ed duas kiyala di balash
2: fighting camp terega vejja ya duas fesherni faskadi baga helafa namadu kogge ready vegen morning training na gosa cardio ne malafa gyang asa ব্যাগাডিরু গনে পেন্নাগাফ দেন তেদুয়ানি 9 গা 9930 গা তেদুয়ে মাসেককাতু গউলেফা মাসেকেরনি মেনি তিনেন হাতরে জাহা খান হায়রো দেন অনেককাবে ট্রেনিং নাকা দেবেন ওতিয়া ট্রেনিং না গোসলাফা মেদু তেরেন ব্রেকেন নাগাফা দেন রেগাডুগে ফাইনাল ট্রেনিং
1: এই এই দুয়াস মি ওয়েটুয়ে গেন দা গতকি হাম কমমে দোয়ে হেভেস মি কাহালা গতকা বিজি কোন হাম কুরিয়া মি দেন
2: মি ক্যাম্প তেরেগা ভেজ জে আমি গতা দানি দেন মিসালাকা মেচার নিম্মা ফা দেন ইতুরু মেচ স্কেজুল নুয়ে ওন্না দুয়াস কলু দানি এঙ্গিরা কোট্রেইন না
1: দেন মিহারু হুকুরু দুয়াস আইদি দুহেকে গতুক কানে বডা মিফাহা করেবেন হুকুরু দুয়াস আমু কো কোন কালা কাঙ্কা মেকামি ওয়েতুয়ে গেনদানি
2: হুকুরু দুয়াস সালগড় মেং এব্বা ফাহারা ওন্না নে বিচ ট্রেইনিং ফাতিহু হুকুরু দুয়াহকে

0: দিবেহি এফএম, দিবেহি নাই।
1: নুয়াদিহে একে মেগাহার্টজ, দিবেহি এফএম।

تربیتو گاوس ام ریویت نمونا یکی مر رسولا تربیت کرما کی بای میہون ہی کرا گتو گا لومر گا کوجا یان اچتی تک دس کو دینو ایگ تیرے گا دینی اخلاقی اجتماعی ادبی اچھی تن ہیمنے امی ہن دکے گتو گا وسنم گے بینن کرما کانولا اکن کما گولن ہوری اچتی تن انگنی کون ایورن فودین تربیت کرما کی بای میہون ہی کرا گتو گا লাউমুরগা কুজ্জায়ং ইচ্ছেতি তাকে দাসকো দিনু এগে তেরেগা দীনি আখলাগি ইজতিমাঈ আদাবি ইচ্ছেতি তং হিমেনে এমিহুন দেকে গতুগা বিষ্ণুমুগে বেণুন কুরমকা নুলা একংকমা গুলুংহুরি ইচ্ছেতি তং এঙ্গেনিকং এবরুন ফুদেনে বিষ্ণুন তেরিন বিদালওয়া গতুগা মি মাফহুমাকি এবেস হালেগা মুরাব্বিয়াকু নুতা মুদাররিসাকু তারবিয়াত কুরমগা উসূলাকা বালাগেন ওয়ানে মাফহুমেন নু ای تربیت کی ایور ما فولا دائرہ ایگا عمل کو گے نونی کامیاب وانے چکن نواتی تربیت کرمگا ایم فرطم سمال کن دین جہے کمکی کجا گے کی باگا اخلاقی میں صفتن اشگے نوما مسکے کرمائے کو ای کجا گے شوق ویرکن ہوئے علمیں نواتا ہونرے نواتا فننے انگرنا دینو کجا یہاں علمیں نواتا ہونرے انگرنا دینو مگاویس بینن کروے اتک گوتن ہوئے ایگو اتھا کی بائیم میہوں ہی کرا گوتو گا می فہکان اس ایجاد کو فاوا گوتکے ای رنگلو ہیینو اسلام دینو گے ایمے کوری کولن فشگین تربیت کرم گا اتکن اسلوب بےنوں کرمون انکان تاریخون فننن ایبے ایمے ہا انسانوں نن ہدایت رحمت کم گا مان اللہ فنو وی نبی محمد صلی اللہ علیہ وسلم میکم گا وس ایمے ریویت نمونا دکوا فاوے اتور اکلےگ فان گ اصحاب نن ارشاد دیوان اننمنی کون زوان کوجج کو اس دیننے ए अल्लाह के नबी आए तिमन्ना यजीने कुरमं हुद्द देववाशे हिंद اصحابुं एकुज्जाय नुरहुम गे बस्तर रद्द कुरवम फेट्टेवी कीत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एकम मना कुरवाफा एकुज्जा अरिह गेंदवाफा हदीस कुरेवी ए फाहिश कंत तिबागे मम्मया एकु एहेम मीहकु कुरमं तिबा रुहेने हेये एना देननेविए मैं अल्लाह गंदी दन्नावमे इग्गुतकवस एकं एहेम वियक नुदेनमे ও গাবের কামায়কু হাদিস কুরবিয়ে এবস্মিহকু তিবা গতং এমিহেগে মাম্মায় দেরগতে মেদুবেরুমান নেদেনে দিন হাদিস কুরবিয়ে তিবাগে আংহেন দারিয়কা একহাল ফাহিশ কামে মেদুবেরুমান তিবা এদে মুহিয়ে মিহেম মিগতং একুজ্জাগে মাহরামুন্না বেহে গতুং মিসওয়াল কুরবুমুন একুজ্জা কমমে ফহরকুস হুয়া কফা একং এগতং এবস মাহরামকা মেদু নুমান বার আলানে কামা দেনেউমুন ایمی ها میست کن وس ایمی هنگ محرمون نامه دو کانتا کورانی ایگو تا کمان حدیث کوره بومون ازوان کجایا ویسنی جه دنگ اینا اتکا هیو دعا کوره بیه

এটাগে দেশং কোরতং হিঙ্গা হিঙ্গা হুন্না স্বর্গেত আল্লাহ এউরেন নটকা তৈয়ার করব্বা ফাবে আদি সুয়ার্গে তাউগা এউরেন আবদ দেমিতবে নেবি গতুগে বড়বেগেম্বা নসিব লিমকি এই